0: সেই তো নিয়মকে তো যাতন ঠিক তো ঠিক তো আথা দেন কিছু মঙ্গা আমার আর কিছু দেন নিয়মকে দেন মঙ্গা তার কা ছমান দং জে দে তা তা জিন্ত সো দে তা শিপাত সো দে আমা তি থাক তো আমা শিন দং শিল সান সো দে তা কিছু থ্যাঙ্ক তার তা তি জারি জারি সেই তে সোরে তে জু তিয়ান চিনি তা আপা সাই নারা শিপাত রং শিপার তেনা ছোরা শিপাতি তা জু গঞ্চাত আপা শিন তো মুদ্র তেনা দিনন চসে জিনা তা Mamun chamkang song dali xiayin da xiala saa nyo kunjigun di muzi maa. Yon thai kata song dali ximu saa xiayi nyo juhan xe te kun to muzi maa. Shugu yung an tang jayi dali taa suu song dali xiayi ga charlong gorum toni xiayi chadgi naa taa kepan naa shaa. Xiayi ga kepan din tang jayi dali taa di tak chukun to muzi.
1: Jinji.
0: Chukui samba muinji naa taa chun di taa chun nyenturi kurikawa taa chun ndukkari naa taa suu solu gribi, zasa gribi. yin na yang song da le ta ndo jo khen da ye chmu se na nim ji lu bje to mu go ta ni ga nyam ge do ti ka ta shi ga tan chi de shi ga chi da ta zi ra ja ni ja tmu yok ti an chi ne ta sa sa ta mu ta ni mu mo tor kur ka ta che do se na shi lo san so ta sa ra so gu ra ndar ka song da le ta rang ge yu ge song tang ma ge no lo ge ko shin wi ko jen wi ko shin wi ta shi mu sa ti ji mi ta yi gu sha chi ji mi se yin na ya mamu cham kang song de din ji gum ji de na cham ge sa ji nu chi mu se ji na mamu cham kang song de jin nu dar ko ngo de ta ji dar ka song da ri yin ma ji ko ngo na she lan de song da ran ge ngo ge su chi mu zo ni li chi mu zo ni ti an ji ni sa sa ge ko chi chu gong cha la kan ta ji de ga tsam chu mi ge ge jin nu chi ani ji nu ji ge ni ni ga nyam ge da li nyam ge li ka li ni ta ni ta su lu ka ji ma ga su na da ma lak ka ji ma su ji ma dar ka yanchini sasa ge yang sasa jemba ni ni sasa kochu ge cha dar ka tsama ni dar ka tsama so da za da ni ge temu ge jinur dar ka tsama ti da li ta ta yin na yang sasa ndu sung ge go ju ge ti jing ge go na ma cha yin na yang ta sasa ni ta nu tu mu ina yang to kochu ge la ka ni yang asra go go tu mu ge ti na mo cham ka sung ta cham ting ge go ni ta su ra lu ti yang ji yong go an da ka tsama ta su su shi mu sa ti ge dang je da li 정오 정식이란 자님 부분이 다 고운 동서 타이크트 시무사 먹은 팀은 말 다니가 양괴된 탐문구 정도 된다나 다니가 탐문구 나가니 고운 동서 니노 체도 쉿 오늘 세지나 어춘디다 소라르기나 좀 사사한데 그 처만 실사 크루 진노 뜻 말 님들 많이 공부는나 그 진노 뜻이 그렇게 있나 님들 그 식 진노 뜻가 처마 니가 탐문구 진노 있노라 이런다 다니 추셔코노 다 진노 고춘디 라카니나 다 춘디 tamano chamkhanga nana dhamri kurikawa inara tsuhu tsungdari tanda jindu goshak lakan sukhul lirandarka tsungdari ta yingi tsungdari, chamtsangna tsungdari ta sukhura lirandi fti dali sukhura lirik chechong tangana tandarka chikchini dhamma hati na di kongchita mandraga sukhu lirik hta andarka tsangma chechong tangana andarka tsangma kajang andarka chikchini fti dali ta di jingi chun dhugli ina ta nyankarab shikiratam suyti ina ta chun di jyotunda dandam dhigi ina kambuli ina ya mamu chamkhanga suma dhali ta chamsanga chujanda dandam dhigi ina matzik di togta suma dhali ta soldra lirandirka sama gojugi ina tiju shini dhali taikata suma dhali di togta taka chukuma ta ta muzgir
1: Rie genla kwa jinche di na shunye chu tangdi lian tsangka tsamba ni ba jantum loon zhiga tsamba na hapshi yu ila
2: Cham hun zang pu ngak gom har li, cham yu xir jen nim zhe tang mar dan.
3: Ya cham mong gom zhe.
1: Rie gen lag, di na rong zhu mong cung de yesu gitar nian zhig nu ra, cham ting gitar nian zhig nu, cham gitang na chapir gang tak zon ri.
0: Rie, di na ta, danya chapir yu na zhe, chapir ha chung chi na.
1: Rie.
0: Chak gira di na achu ta dokhan ni so da da, ᱟᱪᱩ ᱨᱚᱝ ᱥᱩᱡᱤᱝ ᱤᱫᱟ ᱢᱚᱨᱠᱟ ᱤᱥᱩ ᱠᱚᱢᱥᱤ ᱛᱟᱨᱟ ᱥᱚᱱᱫᱟ ᱛᱟ ᱧᱮᱛᱩᱱᱤ ᱤᱛᱟᱢᱨ ᱟᱫᱟ ᱧᱟᱢᱜᱤᱱ ᱥᱚᱣᱟᱨᱟ ᱨᱚᱠᱚᱱᱨ ᱤᱱᱟᱭᱚᱱ ᱫᱚᱥᱩᱱᱫᱟ ᱨᱤᱛᱟ ᱪᱷᱟᱢᱛᱤᱝ ᱜᱟᱡᱟᱛᱩ ᱪᱮᱱᱢᱟᱨ ᱱᱤᱜᱟ ᱪᱷᱟᱨᱩ ᱥᱮᱡᱱᱟ ᱛᱟ ᱱᱤᱜᱟ ᱧᱟᱢᱜᱤ ᱧᱟᱢᱫᱞᱤ ᱱᱩ ᱛᱚᱵᱢ ᱡᱟᱢᱟ ᱛᱚ ᱫᱮ ᱪᱷᱩᱝ ᱞᱟᱠᱟᱱᱤ ᱟᱹᱧᱮᱱᱴᱤᱠ ᱞᱟᱠᱟᱱᱤ ᱡᱟᱴᱩᱢ ᱜᱩ ᱥᱩᱜ ᱭᱚᱱᱤ ᱥᱚᱪ ᱢᱟᱛᱟᱢ ᱛᱚᱢᱩᱫ ᱫᱮᱱᱟ ᱪᱷᱟᱨᱩ ᱥᱮᱡᱱᱟ ᱫᱟᱥᱩᱱᱫᱟ ᱟᱪᱩ ᱟᱢᱟᱱᱥᱤᱞ ᱪᱤ ᱫᱤᱱᱟ ᱥᱚᱱᱫᱟ ᱞᱤ ᱟᱹᱱᱤᱥ ᱟᱹᱧᱮᱱᱴᱤᱠ ᱛᱚᱝᱜᱩᱞ ᱤ ᱫᱟᱞᱤ Anyendri khong yi ka long tang na ta dazu song da ta chum ka la ka ni ki li na chum ting ka jia la chum ting ka za chang si na di nong na ta ni ka chum ting ka za chang di ta tim mong ka jenur tang yang na pan chen ra nyok chung yi chu gong cha ra shen zing ka gong cha ta gong cha ra ka chang ma yu na di nong na ta chuk se jina ta chuk